0: ঠিক আছে, আমি স্যার মনে নিয়ে থাক।
1: New York, Lincoln Union Ball, 1417.
0: Ninety-eight thirty-four, Lincoln Union Paul, 1417.